0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা FM 90.4 এ। সো অনেক গল্প করি, আড্ডা দেই এবং অনেক মজার মজার স্টোরি হিস্টোরি এবং ইন্টারেস্টিং ইনফরমেশন শেয়ার করি। আই হোপ আপনারা অনেক বেশি এনজয় করেন আমার সাথে গল্প করা এবং আমার গল্পগুলো শুনতে ভালো লাগে আপনাদের। তো কেমন লাগছে আপনাদের আমাকে শুনতে, বা যে কোনো মজার গল্প চাইলে কিন্তু আমার সাথে শেয়ার করতে পারেন, বা আমাকে মেসেজ করতে পারেন লাইভে, আমাকে SMS এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904। এছাড়াও ফেসবুকে ইনবক্স করতে পারেন বা পোস্টে কমেন্ট করতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। চলুন আপনাদের সাথে এই মুহূর্তে আরও একটি ইনফরমেশন শেয়ার করে দিই। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আমার একটি IP ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কলেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে, আরও থাকছে প্রতি সেকেন্ড পালস। অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যাওয়া অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আমার একটি IP ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আমার একটি IP ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুযোগ। সো আই হোপ এই সার্ভিসটি আপনাদের অনেক বেশি কাজে লাগবে এবং আপনারা এই সার্ভিসটি খুব তাড়াতাড়ি নিয়ে নেবেন, তাই না? যাই হোক, আমরা গল্প করছিলাম আজকে প্রচুর, আজকে গত 3 দিন ধরে প্রচুর, গত 1 তারিখ থেকে, এক তারিখ বা 31 তারিখ, মেবি 31 তারিখে তাও একটু গরম কম ছিল, বাট 1 তারিখ থেকে যে পরিমাণ গরম পড়ছে, ও মাই গড। এবং আমরা আজকে সকালবেলায় আমি জানতে পারলাম যে আমাদের একটা এল নিনো আসার কথা ছিল, যেটা অনেক বেশি গরম হয়ে যাবে, মানে তাপমাত্রা আরও বেশি বেড়ে যাবে, সেটা এখনও নাকি আসেইনি, মানে সেটা আসেনি তাতেই এত গরম। আর যখন এল নিনো চলে আসবে তখন কি হবে বুঝতে পারছেন? মানে লিটারেলি আপনি মনে হয় সিদ্ধ হয়ে যাবেন, মানে লাইক একদম ঘরে বসে দেখা যাবে যে আপনি ভাজা ভাজা হয়ে যাচ্ছেন, বারবিকিউ হয়ে যাচ্ছেন। তো যাই হোক, এই সময়টাতে কিন্তু অবশ্যই নিজের শরীরে অনেক যত্ন নিতে হবে, হিট স্ট্রোক করার অনেক সম্ভাবনা থাকবে, সো অবশ্যই নিজের যত্ন নেবেন, ঠিক আছে? একদম মানে কি বলে, একদম কড়া রোদে হচ্ছে বাইরে না থাকাটাই বেটার, অ্যান্ড ছাতা ইউজ করবেন অথবা মাথায় ক্যাপ ইউজ করতে পারেন বা একটা কাপড় ভিজা গামছা মাথায় দিয়ে রাখতে পারেন, তাহলে কি হবে মাথাটা গরম হবে না। সো এই ব্যাপারগুলোতে অবশ্যই খেয়াল রাখবেন এবং বেশি পরিমাণে পানি খেতে হবে। তো আমি এরকম একটা পোস্ট ফেসবুকে করেছি যে এমনিতেই কেউ দেখতে পারে না, তার উপর আবার গরমে কালো হয়ে গেছি। এবং আরো একটি প্রশ্ন আমি করেছি যে এইরকম এল নিনো যদি ফ্যান আবিষ্কার হওয়ার আগে আসতো তাহলে কি করতাম? সো অনেকে কমেন্ট করেছে, দেখি সেই পোস্টে কে কে কমেন্ট করেছেন। মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক কমেন্ট করেছেন, সানগ্লাস উঠানো কমেন্ট করেছেন, আচ্ছা ঠিক আছে। জুবের আহমেদ, আপনি অনেক সুন্দর, ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। এই যে এত সুন্দর সুন্দর কমেন্ট করলে খুব ভালো লাগে সত্যি কথা আমার, না আপনি আমার খুব প্রিয় হয়ে গেছেন যেহেতু এত সুন্দর একটা কমেন্ট করেছেন। ইয়াসিন আহমেদ আরাফাত, আজ প্রথম কমেন্ট আমার আপু, থ্যাংক ইউ সো মাচ, প্রতিদিন কমেন্ট করবেন, ঠিক আছে। আরও একজন ইয়াসিন, ও না আপনি, আচ্ছা উনি অনেকগুলো কমেন্ট করেছেন একই সাথে, ওকে, আমাকে কেমন আছেন জিজ্ঞেস করেছেন এবং একটা গান প্লে করে দিতে বলেছেন, ওকে ফাইন, আমি চেষ্টা করব আপনার পছন্দের একটি গান প্লে করে দেওয়ার অথবা আমার পছন্দের একটি গান প্লে করে দেওয়ার, ওকে। সো ঢাকা FM 90.4 টিউন করে থাকুন এবং মর্নিং মাইক শুনতে থাকুন, আবার একটু পরে ব্যাক করব, সো স্টে টিউনড।
2: হ্যালো,
3: হ্যাঁ বলো।
2: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
3: আচ্ছা নেটে কল দাও তো।
4: নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প, মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে, আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি IP ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি IP ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
5: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
6: এই লন।
5: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
0: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।